আসসালামু আলাইকুম দেব আকাশবাণী কারগিলিন বাজা গানা মিনাডিং সরসাকে পুরগি খবর খুরে ইয়ান্তি দুনোগা আহমদ আলী তুরাবি দিনিং আশুরে জাকপু মিউল গাঁ পোনা চোস গ্যাস্ট্রিতি লক্স মালসা অনসাগান গাঁ ছোসি ছেস লক্স নাই এম্বো উম্মা লিংখংস পেগম্বর ইসলাম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইফাকপে সরচেস দনা মাওলাই মুত্তাকিয়ান امیر المؤمنین حضرت علی ابن ابی طالب علیہ الصلات والسلام فیق امیات سید الشہداء ابی عبداللہ الحسین علیہ الصلات والسلام فیق بنا کربلا اے شہداء انس حق نہ باطل برفیز بے مینہ کندس رو انس کو رتا سویت یانو ملیانو کیوں مچا جرے اس رین دیا چوسلا لہ زلی لوکس مل چھنا چوسلا زلا کر یلا عاشورہ جا کچھ ہسی چھس لوکس نگم بو امال ین کیوں سے امام علی مقام فیق بلا چھس چھس لوکس بلٹنن ام چوکس দেবানিয়া জেলায় লোকসভা মিলনে আনা ইমাম হুসেন ইভিয়াক পুনর গালুক জিয়ত খান সাকা কারগিল টাউন লাস গাথো গাদাম সেরগেপনা দাস্তে জস্তে কা নুহা জেরেন ব্রাং দুন চিক মাতামি দাস্তাউন সাকা ফিং মাসং তাসপে মি নাজের না জেলায় সিক মাসং চোগ মাতামি দাস্তাউন জামিয়াতুল উলামা মাদ্রাসা ইসনা আশরিয়া কারগিল ইগ্রালিকা মালিয়ান খোস ইনকিলাব মঞ্জিল কতলগাহ হুসেনিয়া দনা ইমাম খোমেনি মেমোরিয়াল ট্রাস্ট কারগিল ইগ্রালিকা মালিয়ানু খোস হুসেনি পার্ক কারগিল লাথমাথন দিবাসলা ওলামাউনিস ইমাম আলী মাকাম ইফিয়াকপে কোরবানি ইসকোর লজরেন মিউল উজগ্যাসরি দুনা জিল্লে খাচিক সিং চিকনে ইয়ারগ্যাস মিনা দুয়া বাস দেনা চোকস মাতমি দাস্তাউন সাংকু বারসো তেসুরু টিয়াজি শকর চিকতন দ্রাস দুনা শরকুল্লাং মালিয়ান খোসপি খবর লেপসেট জগ্যাসরি তে ওয়াজির আজম নরেন্দ্র